0: সামন গ্যাডু দিবেই এফএম, দিবে এফএম, দিবেই নায়ক।
1: নদীহে একে মেঘাহাজ দিবেহি এফএম।

0: فقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين
1: فاه এ দে আংহেনং করে একাকু লাদু রাখি গোতেগা হিঙ্গাফা একলেগে ফানুগে আরিহং আইস দেনমি হামাকাশবরং তিমাংগে বাপ্পা কালেগে ফানং এবা বিদাড়ুয়ে এই কালেগে ফানু তিমাম্মেঙ্গে জনওয়ার তক ফিন দেব্বি খামগে মচ্চ উজুরে দেবু মঠকে ফাহে একলেগে ফানু একলেগে ফানুগে আরিহ এবহি এ দে আংহেন কুদিংগে বাপ্পাগে আরিহ বডাগে ಎಕಲೇಗೆ ಫಾನುಗೆ ವಾಹಕ ಕಿಯಾ ದೆವ್ವಿ ಹಿಂದು ಎಕಲೇಗೆ ಫಾನ್ ಎ ಬಹೀ ಎದೆ ಅಂ ಹೆಂ ಕುದಿಂಗೆ ಬಪ್ಪಾ ವಿಧಾಳುವಿ ಕಲೇಗೆ ಫಾನು ಬಿರುಫುಳು ನುಗನ್ನಾಶ್ ಅನಿಯಾ ವಿರುವಿ ಮೀಹುಂಗೆ ಕಿಬೆಂ ಕಲೇಗೆ ಫಾನ್ ಸಲಾಮವ್ವೆ ಬಡಾಗೆಂ ಫೀಮುವೆ
0: ಕಾಲತ್ ಇಹ್ದಾಹುಮಾ ಯಾ ಅಬತಿಸ್ತಅಜಿರ್ إِنَّ خَيْرَ مَنِ اسْتَأْجَرْتَ الْقَوِيُّ الْأَمِينُ
1: إِدْيَانْ هَنُنْ كُرِ إِكَكُ دَنَّوِي إِي بَبَّايُ إِي نَايَ نُوْكِرِي دِبَّافَا بَحَتَّوَاشِ هَمَا كَشْوَرُمْ خَلَيْغِ فَانُ نُوْكَرِ كَمْغَا بَحَتَّوَنْ إِمَّ رَنْغَلْ مِيهَكِي غَيْبَارُ هُرِ أَمَانَا تَرِيكِي

0: kaum milo bimage.
1: Title sponsor Group Company, main sponsor BHM Traders Radiant Heat, co-sponsor Vital Care.
2: Mihar gadimivani hatru gad sars a minute ing of nodeke megahertz dewe fm migadi ga kuria migendani kaumu mi lobe mage misho paskari tiria ame misho kuria tairu shoga bavirwan benu wafaratakun message kuramun gendani psm ea meturiko dfm 91 mi peja mi rajege first ola 7 minuman duha kuriken kuria kenda khas showe shoga firtamu paveri aya mi wahaka dakalani
3: assalamu alaikum
4: assalam
3: Shahu, kau apa hal kini?
4: Hal orang berawal.
3: Mihar, minuman doha golongan terus juga kau mian tu kong kau metau ti.
4: Malaga mula ni.
2: Aha. Rasu kau net tebus kau me. Malaga wah kau na hana. Ti mada mah hendon wasu. Rasu kos tan. Nengke demen nung kau me malat iya iki.
4: No. Demen kono.
2: Sabis wah kau kura mifar roti malaga.
4: No, meden kuda kami di asken di mawi do sabdi ya malay ya.
2: Aha, urih aku ittifak do.
4: Ittifak bos pun kidan do.
2: Kondah tihiri de.
4: Urih magumati.
2: Aha, malay sih magumati gak pada suleni.
4: Abadak kono, arah paham meni kute meden magumati kami.
2: Kihine bani. Traffic kanta. Baru traffic kanta dani.
4: Me
2: the Havir Pered was on a come of money, though.
4: Havir upon me,
2: drag under the honey. I
4: am a good
2: about Tayar theory.
4: Ah, run the
2: compass come much like a daily one, Angalwana,
4: though. Angalwana, madam Damas.
2: Ah, Nima, me come much at Damas Rangal,
4: though.
2: Ah, no one have Pered acting. Hinga, ah, Tinggal rumah kita. Dan barak gina bayar ku nikun na ane komek gotevi sama pered balan do. Dan itifagu mibuni mal dekati hura bunu dandi bala dan mi pered.
4: Kamu ko an nangge pered.
2: Hama sabi hangan nang pered balan.
4: Komek do ko ata
2: sana. Aslo, mak kamu dah cek do pered aki. Tika alam iu ne ben maningitze.
4: Haan,
2: pereda otiya mo hama
4: amako maale
2: annange idai tamas. Asu nogos mihori ose enve. Ehenta, pereda balaf daan begini.
4: Ah, pereda
2: ne tumasa daan. Denti, hama den jehi geng ekkala jet ski ekas deve haa kari. Kongka maka haas maami.
4: Eto mo sama manna kanu deve.
2: Ehi, tiha nule tiye.
4: Eddo huyivi shahuwa demme pura.
2: Demme pura fane da.
4: Ah.
2: Ah, ki kurani.
4: Ebba je kakko mas kekke do.
2: Ehenta.
4: Kage nganna sodani
2: punima. Demme angalu do eka halahar minde ke lopi vami huntira shukule tiyo sufave. Adi ure eddo hako surprise kolda na shahuwa singe.
4: Idu ohe nana.
2: Annane.
4: Kuma roga ragala.
3: Mihar,
2: Raga adum mese bainge enu.
4: Kuda kon ranga uttar
3: jahan. Adu. Tuho ke waha ka dakala ina maulu gaum de ke lobi paam vi ki vegan ta.
4: Shahu.
3: Gaum de ke lobi paam vi kon ka sabba ka me do ere.
2: Shahu gaum de ke lobi paam vi ki ve he mi hakun shahu.
4: Aharun gaum de ke lobi wani.
2: I am going to go to the house. Divih Dariya ka vima. Haan. Evaru
3: gangalani. Divih Dariya ka vima. Don. Itu rasa benet.
4: Na roharam.
2: Haan.
3: আমিলা গাউম দেখে তো আমি লোবি নুয়া দে এহেন বাই কুনা না রে মি গাউম দেখে লোবি ওয়ার
4: দে লোবি ওয়ার
3: এহেন বাই কু লোবি বেজে আবার সাকরা বিস মানে তো
4: কামা কোন দা না তো এহেন তনে দে মানে
3: তো নেগে তো তিহেন বুনা কাশে এ
4: এহেন বুনা কেন
3: তিহেন বুনা কা বিস নুয়া নে নু ফুরতাম
4: কা বুনা কা নুয়া
3: না আ তিহেন হিতান আরওয়া কা বিস নুয়া নে নু হাম লোবি বিমনি মুনি এহেন মি হুনকে ওয়াক নো দক্কাশে
4: আসো আর আমি আমার গাও মিলা ওই হিমা মাস্তা বুনে যা আমার হেবি না গা এন্ডি আজ আর পেরেড দানি তা দো পেরেড দায়ের সময় এ সাজালা গড়ি আমার পাতে তো পেকো মিহার ওলাই হুন নুকুরে এই তা
3: অনেক কাবিস মিহার দেন দে হেনু বাকি ও আন্তি হেম বুনে নামু হাস কোলা মালাবা
4: লাভা হাস কোলা না এ সাস করে রে
3: মুনা ওকে মাস্ত দেন লাভা চা হে দেন আমার বড় শুকরিয়া আ মি মি এ কে মি হে কে উসাস করে বে হুরি হা লোবেত রাই তুনে সামাগ ফরা তুমি লাভা হাস কুরাঙ্গে মিনিবন্ধু গে তাহুনি আমেস ওকে লাভা জাহানি

0: Title sponsor Group Company, main sponsor BHM Traders, Radiant Heat, co-sponsor Vital Care.
1: নদীকে মেঘাটস দিয়ে ফে মেঘাটিকে করে গেন্দা মিনিমাম ফোর মেরে গে শোনি মা লাভা গো তুমি ঝোনে উম্মিদ মে করে নি শোগে তরে গেনস তো নো লাভা তে হন তরে না কামতে কামার ফোর গাদ কো হাম গে আমস মাগমতি গ মে ওড়ে নি হেমি মা কাম গাবল মে করে নি হুন তেরিং ফোন জবাব হেনু এতে দে মিকোল হাম মি রিকোয়েস্ট কাই বর বাই মি গাও মি লাভা তং আসে লাভা তে শহু জাহাল দে উম্মিদ উম্মিদ মে করে নি মেরে গে শোবিস কামতে কামার উফার বাজার ওয়াগুত কোলকে দে ওয়াকেলা আসসালামু আলাইকুম।

0: দিরাহি এফএম, দিরাহি নায়ক।
1: মুনিয়াস ফিলওয়ালম নুয়াদিহ একএম মেগাহার্টজ দিরাহি এফএম টিউন কন্দাম।
2: লাইক আফ বাহ লাইক

0: lotwa darin ne mi tiadarin upan bi divehibin mi tiadarin miduniya newala alat peol ala ule bodui tiadanin ge maavanta fasgan mi hamekani vejja kanda uludosha gaskaran ekulewe fasgan rennu mi tiadarin ge kaab fange minde masekkaton arast kori fasgan mi tiadarin ge kaab fang emi hunga aguhuril deen vi mativeri qurbani ge ramze lobba darinne miyadu aharen tiya darinna wahak dakkalam beenumwe miyadu tiya daringe gaatun kamaku eden beenumwe lobba darinne maavanta mi bimuge adu tiya darinnan ebe iveta tiya darin ebe adu ahanta lobba darinne miyadu visnumai tikuren neti minuman komge foni ihsas takayaku tiya darin tiya ulemunda ulumaki ইহুকা মি ফাসকনুগা দিরিউনো মগে আসুম বরক দরিং বি হাদহাবা বর কুরবানি তহগে নতিজায়ে মিয়দ তিয়ে দরিং গে বোমতিগা মিনিমাম কম গে রামসে গে গতকা দিবেহি ফহুরবেরি বাওমি দিদা বিহুরিমুন এদানি আহরিং গে লোববা এ দরিং ওহরুবি হাদহাবা গিন লিয়া বি মতিবেরি কুরবানি গ সওবুননে লোববা দরিননে তিয়কু দিনন এঙ্গেহেতা মি উফাভের ফাসকনকি আবতু মিহেন আমাঙ্কমা মিনিমাম কমতিগো এত্তনে নুনে আন্দিরি হিদ্দতি ভেন দেনিবি দ্বস্তকেন আহরেঙ্গে দরিম বনি দেকেফা
1: কুডা ককু নো জাহানামে ফাহে মারুবিয়াস আলোভেতে কামু
0: লোব্বা দরিননে আহরেঙ্গা আডু এবাহান্তা আলুবতকমগে এত জামানেন আহরেন দুশি আলুবতকমগে বেণুগা একুদিনগে ললুং ওহরুনু করুণা আহান্না ফেনুনু একুদিনগে ললুং ফাবা করুণা তিকিতং আহরেঙ্গে মেগে তেরেগা রক্কা কুরি একুদিন আহরেঙ্গে হিমায়াতগা কুরবাম্বি আহরেঙ্গে হাদানান আন্ননি মিলাদিন ফনস্তেক ফনসাস আব্বান আহরগে মেমহুন নাওয়ারওয়ানু দুয়াস মি আহরিং হায়াতুন তজরিবা করি এম্মে আদির দুয়াসবরু আহরিংগে লোব্বা দরিং উফলুগা মিনিমাম কমগা তিব্বা এ দরিং না কুরিমতিবি নামান দুয়াসতকে একুদিংগে মিনিমাম কম ফেরিগতি কান্ডুগে বাজগে গতুগা এর মশহুর ফাওয়া পোর্চুগিজ আহরিংগে দরিং মারা মুদা কল লুটুয়া আংহিং কুদিংগে ফেত্রিকম ফেরি ইসলাম দীন ফহেলুমান এমিহুন রিয়া দুয়াল মাসেকে কুরি আহরিংগে লোব্বা এত দরিননেগে তাহির দেং আহরিংগে মেরেক কল্লি লোব্বা দরিননে এ দরিংগে কুরবানি ইহসাস কুরবেতা এ দরিংগে করুণাগে আগু আদা কুরবেনেতা এ আনিয়াবরি কমগা ফনার আহরা হামসস আহরিংগে দরিং হেদ কুরি এরবস আহরিংগে হিতং উম্মিদ কেনিগেনে নুদে আহন্ন এগে আহরিং দেকে লোব্বা দরিং আহরিংগে দিফাওগা তেদুয়ানিক কান্তবিয় সময়ে
2: হাসনা তৈয়ারু বাড়ি গান এসর বাড়ি জাহানে তানিবল বদাফ এতিরে বিদগন্নম বানে এমমে মিহকু সালামে বেদিগন বানে বেবে লাহি কেনু এক্কুলে এক সালামে বেগেন দাক
3: বেবে এসর ওয়ে ভেটডি মারুয়েকে
2: হাসনা হুশিয়ার ওয়ে হুননা এসর মারুয়েকে দম বাড়ি জাহানে
4: আল্লাহু আকবার আল্লাহু আকবার
0: ಅಹರೆಂಗೆ ದರಿಂಗೆ ನಾಮಾಂಕಮ ಬಿರುವೆರ್ಕಮ ನಾವೊಮ್ಮೀದು ಫುರಿಗೆಂಬಿ ಮಾಜಿಯಗ್ಗ ಉಳಮುಂದನಿಕೋ ಹಿಜ್ರಾಯ್ ನುವಸ್ತೇಕ್ ಅಡ್ಡಿ ಎಬ್ಬನ ಅಹರುಗೆ ರಬಿ ಲಬ್ಬಲ್ ಮಹುಗೆ ಎಬ್ಬನ ದ್ವಹು ಎಕುನಿಗೆ ಮೂಣು ಮತಿ ಉಫಾವರಿಕಂ ಫಾಳುವಿ ಉಫಾವರಿಕಂಗೆ ಕರುಣಾಂಗ್ ಅಹರೆಂಗೆ ದರಿಂಗೆ ಲೋತ ತೆಮ್ಮಾಲಿ ಲೋಬ ದರಿನ್ನೆ ಈ ಅಹರೆಂಗೆ ಲೋಬ ದರಿ ಅಹನ್ನಟ್ಟ ಕಾವಿಯ ಕುರ್ಬಾನಿಯೆ ಅಮಿಲ್ ಎದುಮೆನ್ ನೆತಿ ಅಹರೆಂಗೆ ಮಿನಿಮಂ ಕಮಟ್ಟ ಕಾವಿಯ ಕುರ್ಬಾನಿಯೆ ಎ ಕುರ್ಬಾನಿಗೆ ಹಂದಾಂತಂ ಆವಾ ಕೊಮ್ಮೆ ವಕ್ತಕು ಅಹರೆಂಗೆ ಲೊಲೊಂ ಹಿತಾಮಯ ಉಫಾವೆರ್ಕೊಮ್ಗೆ ಕರ್ಣ ಒಹೆಂ ಪಶಾ

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গালায়ে তিহেন মুন্না আই কহি আহো হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না ওয়ারহা উপাওয়ে
3: হিম বিহিগে আলামেতা
4: হুঙ্গাউং
3: রোগা জেহুং
4: কেসুং
3: লোরেভুং
4: হামুগা আরাব বিহিতাকে নেগুং
3: আমুক বিহিতা ফুরিতাম নাগানি মুনা কারুগা এফও মেমতি বুরাকাশি আতুগা আদি এফও ফ্যাগা
4: হিম বিহিগে আলামাতে ফেনি জনামা লাসনু কুরবা সহি ফারওয়া হোদবা

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গা লায়ে তিহেন মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

0: ফাহে তিমান রসগলাঙ্গে হাদরতুম এওরেঙ্গে গাতাং হাক্কু থেদমগু আহিন্দু এবাহি থেদমগাগেং মোহাম্মদগে ফান ওয়াডাগেং হিন্দু এওরেম বুনুয়ে মূসাগে ফান দেব্বি ফদ মুজিজা তকে একলেগে ফান নুদেব্বি কিবেগেং হিয়ে মিগে কুরিম মূসাগে ফান দেব্বি ইচ্চকা এওরেম ফাহে কাফিরু ওয়েফে নুয়ে হিয়ে এওরেম বুনুয়ে তাওরাতায় কুরআনকি একাতি আনকচ্চ বাগিবিরবা দেজাদুকে আদি এওরেম বুনুয়ে হামকশরুম এইন খোম্মে ইচ্চক তিমমেন কাফিরুমে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোদিহ একে মেগাহার্টজ
2: আলিনূর